ন্যায় হচ্ছে মা হচ্ছে মজুরা দৃষ্টি আবি শামসির এমার এমার বিন উমর উমর বকর উমর উমর উমর মতো কান্না উমর আদান সাল আদান সাল মেক দোবু নো মাপ মত আদান সাল উমর মুদ নেমি উমর নো হঞ্জাদান ন্যায়দান ন্যায় মেক আমি মুন মা এসে দারো জিরো ফেক মরগ ওয়াল আক জিরো নিতে ব্রেক মমনি ওয়ালো জিরো মিনিট কেমেরা আক ন্যা ফেক আক জিরো